0: গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: कार्यक्रमको अन्तिम कोसेली रहेको छ डेजी बराइलीको स्वरमा, शब्द कमल रिग्मी अनि सङ्गीत चन्दन लोमजेलको।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, এখনও নিখোঁজ 2400 জন। ভূতেকোশী নদীতে নতুন করে বন্যার সতর্কবার্তা জারি। বিদেশমন্ত্রক জানিয়েছে হড়পা বান বিপর্যয়ের পর নেপাল থেকে 108 জন ভারতীয়কে উদ্ধার করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার খেলাধুলোর উন্নয়নে প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইনডোর স্টেডিয়াম তৈরি করবে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে দুবাইয়ে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছি বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। রাষ্ট্রপতির প্রাসাদে দুই নেতা বাণিজ্য, বিনিয়োগ, প্রতিরক্ষা, ডিজিটাল সংযোগ, জ্বালানি, শিক্ষা এবং জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সহযোগিতার নানা দিক নিয়ে আলোচনা করবেন। আকাশবাণীর সংবাদদাতা জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথমে উজবেকিস্তানে যোগ ফেডারেশন আয়োজিত একটি যোগব্যায়াম কর্মসূচিতে যোগ দেবেন। এরপর তিনি সরাসরি উজবেকিস্তানের রাষ্ট্রপতি প্রাসাদে যাবেন। সেখানেই দুই নেতা দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেবেন। প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে খনি শিল্প, বিশেষ করে বিরল মৃত্তিকা খনিজ, সোনা এবং অন্যান্য প্রয়োজনীয় ধাতু এবং চিকিৎসা ও কৃষি ও দক্ষতা উন্নয়নের মতো ক্ষেত্রগুলিতে দুই দেশ বিশেষ গুরুত্ব দেবে। প্রধানমন্ত্রীর প্রচেষ্টার ফলে গত 10 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য 300% বেড়েছে। আগামী বছরেও বর্তমান $1 বিলিয়ন বাণিজ্যকে দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে দুই দেশ যৌথভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। আকাশবাণী সংবাদের ওয়েবসাইট, নিউজ অন এআইআর মোবাইল অ্যাপ, আকাশবাণী ও দূরদর্শনের সংবাদ বিভাগ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যাবে। হিন্দিতে মূল অনুষ্ঠানের পর সম্প্রচারিত হবে আঞ্চলিক ভাষার তর্জমা। নতুন করে বৃষ্টি এবং বন্যার আশঙ্কার মধ্যেই নেপালে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675, অন্তত 320 জন বিদেশি

0: সহ প্রায় 2500 মানুষ এখনও নিখোঁজ। 4400 জনের বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এর মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়া 261 জন বিদেশি পর্যটক রয়েছেন। নেপাল পুলিশ জানিয়েছে যে 8টি জেলা থেকে মোট 675টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এর মধ্যে চিতওয়ান, পূর্ব নাওয়ালপারাসি এবং পশ্চিম নাওয়ালপারাসি জেলায় মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। 15,000-এর বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন হয়েছে। আটকে পড়া মানুষজনকে উদ্ধার ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য হেলিকপ্টারে করে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। রাজধানী কাঠমান্ডুর সঙ্গে দেশের অন্যান্য অংশে সংযোগকারী প্রধান সড়ক মুগলিং কাঠমান্ডু মহাসড়ক বুধবার থেকে বন্ধ থাকার পর গতকাল ফের খুলে দেওয়া হয়েছে। তবে আরও বেশ কিছু সড়ক এখনও অবরুদ্ধ বা চলাচলের অনুপযোগী। নতুন করে বৃষ্টিপাত পরিস্থিতি আরও কঠিন করে তুলছে। নেপালের আবহাওয়া বিভাগ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আরও বৃষ্টিপাত ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। নেপাল সরকার ভূতেকোশী নদীতে বন্যার নতুন সতর্কবার্তা জারি করেছে। নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করার আহ্বান জানানো হয়েছে। জাতীয় বিপর্যয় নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নদীতে জলের প্রবাহ বৃদ্ধির কথা জানিয়েছে। রাসুয়া, নোয়াকোট এবং ধাদিং এলাকায় ভূতেকোশী নদী সংলগ্ন এলাকাবাসীদের সতর্কতার বার্তা দেওয়া হয়েছে। এদিকে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার কাজে সহায়তার লক্ষ্যে ভারতের 11 সদস্যের একটি কারিগরি দল গতকাল নেপালের বন্যা দুর্গত এলাকায় জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গগুলি সরেজমিনে পরিদর্শন করেছে। চিকিৎসক, প্যারামেডিক এবং টানেল ইঞ্জিনিয়ারদের দল শুক্রবার কাঠমান্ডুতে পৌঁছয়। গতকাল তারা নোয়াকোট জেলার ত্রিশুলিতে একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া কর্মীদের উদ্ধারের কাজে হাত লাগায়। নেপাল সরকার জানিয়েছে যে চিলিম এবং লাংটাং এলাকায় আকাশপথে সমীক্ষা চালানোর পর ভারতীয় দলটি সুড়ঙ্গ এলাকায় প্রয়োজনীয় উদ্ধার কাজ শুরু করেছে। 11 টন জরুরি ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান কাঠমান্ডু পৌঁছেছে। সমস্ত ত্রাণ সামগ্রী ইতিমধ্যে নেপাল সরকারের হাতে তুলে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, নেপালে উদ্ধার কাজ জোরদার করতে এই বিমানে প্রয়োজনীয় সরঞ্জাম ও কারিগরি সহায়তা পাঠানো হয়েছে। এর আগে প্রথম তিনটি বিমানে করে ভারত নেপালে 57 টনেরও বেশি জরুরি ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, হিন্দুত্ব প্রতিটি মানুষের প্রতি সম্মানকে স্বীকৃতি দেয়, সত্যে পৌঁছানোর বিভিন্ন পথকেও মেনে নেয়। তিনি বলেছেন যে হিন্দু মনে করেন ভারতে মুসলমানদের কোনো স্থান থাকা উচিত নয়, তিনি আর হিন্দু থাকেন না। নিউ ইয়র্কে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান হিউম্যানিটি শীর্ষক ধর্মীয় নেতাদের সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে আরএসএস প্রধান এই মন্তব্য করেছেন।
1: এভরি নেশন হ্যাজ এ মিশন টু অ্যাকমপ্লিশ, এভরি নেশন হ্যাজ এ ডেস্টিনি টু ফুলফিল। হোয়াট ইজ দ্য ডেস্টিনি গিভেন টু ভারত? ভারত ইজ দেয়ার টু রিয়েলাইজ অ্যান্ড ফ্রম টাইম টু টাইম মেক দি ওয়ার্ল্ড রিয়েলাইজ দিস ইউনিটি ইন ডাইভার্সিটি। উই আর ওয়ান অ্যান্ড ডিউ টু ডাইভার্সিটি দ্যাট ওয়াননেস ইজ ডেকোরেটেড, সো ডাইভার্সিটি হ্যাজ টু বি সেলিব্রেটেড।
0: বিজেপি কংগ্রেসের বিরুদ্ধে দলিত সম্প্রদায়কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ তুলেছে। নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র ডক্টর সুধাংশু ত্রিবেদী কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক ফায়দার জন্য হিন্দুদের বিভাজন সৃষ্টির চেষ্টার অভিযোগ তোলেন। উল্লেখ, এর আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দলিত সম্প্রদায়ের প্রতি বৈষম্যের বিষয়টি উত্থাপন করেছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। লখনৌতে 3 দিনের সফরে তৃতীয় তথা শেষ দিনে আজ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং একটি শিল্প সম্মেলনে ভাষণ দেবেন। পিএম সেতু যোজনার আওতায় আয়োজিত এই সম্মেলনে দক্ষতা উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং বৃত্তিমূলক শিক্ষার মতো বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত অনুষ্ঠানটি শুনবেন। এছাড়া মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপস্থিতিতে লখনৌ ক্যান্টনমেন্ট এলাকায় 101 কোটি টাকা মূল্যের 12টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাজনাথ সিং। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ 2 দিনের সরকারি সফরে কেরালাম যাচ্ছেন। আলাপুরায় তিনি কেরালা কৌমুদি পত্রিকার জয়ন্তী উদযাপনে অংশ নেবেন। এরপর পাথানামথিট্টা জেলায় গিয়ে বিখ্যাত আরানমুলা নৌকোবাইক প্রতিযোগিতার উদ্বোধন করবেন উপরাষ্ট্রপতি। সন্ধ্যায় তিরুবনন্তপুরমে ওনাম পর্যটন সপ্তাহের সমাপ্তি উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করবেন তিনি। খেলাধুলার উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে মিনি ইন্ডোর স্টেডিয়াম তৈরি করবে। চলতি বছরে এরকম

0: 100টি স্টেডিয়াম তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: আমরা 400 কোটি টাকা রেখেছি, এটা পূর্ণাঙ্গ বাজেট নয়, মার্চ মাসে আরেকটা ফাইন্যান্সিয়াল ইয়ার এপ্রিলে শুরু হয়ে যাবে, 400 কোটি। আমরা পর্যায়ক্রমে 294টা বিধানসভা কেন্দ্রে আধুনিক সুবিধা যুক্ত মিনি ইনডোর স্টেডিয়াম করব, টেবিল টেনিস কোর্ট থেকে শুরু করে ব্যাডমিন্টন থেকে শুরু করে জিম থেকে শুরু করে এবছর আমরা 100টা করার টার্গেট নিয়েছি।
0: উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ তৈরি হয়েছে, আগামী 48 ঘন্টায় সেটি আরো ঘনীভূত হয়ে উত্তর ওড়িশা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকার উপর দিয়ে অগ্রসর হওয়ার সম্ভাবনা। ওড়িশার বেশিরভাগ এলাকাতে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বালেশ্বর, ভদ্রক, কেন্দ্রাপাড়া এবং ময়ূরভঞ্জ এই 4 জেলায় জারি হয়েছে লাল সতর্কতা। অন্যদিকে গঞ্জাম, পুরী, খুর্দা এবং নয়াগড়ে কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে। আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় আকাশবাণীকে জানিয়েছেন,
2: এই যে নিম্নচাপটা তৈরি হলো এটা এই বছরের 7 নম্বর নিম্নচাপ। এর প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে, বিশেষ করে উপকূলের কাছাকাছি জেলাগুলো এবং পার্শ্ববর্তী পশ্চিমের কয়েকটা জেলা। 30 তারিখে বৃষ্টিপাত আরো বাড়ার সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। দু এক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলিতে, এবং এর পার্শ্ববর্তী যে জেলাগুলি রয়েছে যেমন কলকাতা, উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।
0: মহিলাদের ক্রিকেটে আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে থাইল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারত তাদের টি-20 এশিয়া কাপ অভিযান শুরু করছে। ভারতীয় সময় রাত 8:30 ম্যাচটি শুরু হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তাশখন্দে উজবেকিস্তানের রাষ্ট্রপতি সাভকাত মির্জিয়োয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী আজ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। নেপালে হড়পা বানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 675। খবর এখনকার মতো, এ পর্যন্তই।
3: यो आकाशवाणी खरसांग हो प्रादेशिक समाचार स्नेहा थामी बाट सुनहोस। पश्चिम बंगालकी नगर विकास र शहरी मामला मन्त्री अग्निमित्र पालले हिज शनिबार आरजीकोट मेडिकल कलेज र अस्पतालका एक जुनियर डाक्टरको बलात्कार र हत्याको सम्बन्धमा पूर्व मुख्यमन्त्री ममता ब्यानर्जीलाई हिरासतमा सोधपूछ गर्न माग गरेकी छन्। उहाँले आरोप लगाइन् कि अगस्त 2024 भएको यो घटनापछि मुद्दालाई दबाउने र प्रमाणलाई प्रभावित गर्ने प्रयास गरिएको थियो। हिज शनिबार दिउँसो कोलकाता नगर निगमको मुख्यालयमा भएको प्रशासनिक समीक्षा बैठकपछि पत्रकारहरूसँग कुरा गर्दै पालले भन्नुभयो, यदि यस मामलामा तृणमूल काङ्ग्रेसका तत्कालीन मुख्य सचेतक निर्मल घोषलाई पक्राउ गर्न सकिन्छ भने ममता ब्यानर्जीलाई पनि सोधपूछ गर्नुपर्छ। उहाँले यो सम्पूर्ण विवादमा तत्कालीन मुख्यमन्त्री संलग्न रहेको आरोप लगाउनुभयो। पालले दावी गर्नुभयो कि ममता ब्यानर्जीले कोलकाताका तत्कालीन पुलिस कमिश्नर विनित गोयललाई 6:00 शवको पोस्टमार्टमको व्यवस्था गर्न निर्देशन दिएकी थिइन्। उहाँले यो पनि आरोप लगाइन् कि शवको चाँडै अन्त्येष्टि गरिएको थियो र घटनास्थल सुरक्षित राखिएको थिएन। यद्यपि यी सबै आरोपहरू अग्निमित्र पालका मात्र हुन्। नेपाल सरकारले भोटे कोशी नदीमा बाढीको जोखिमलाई मध्यनजर गर्दै नयाँ अलर्ट जारी गरेको छ। प्रशासनले नदी किनारका बासिन्दाहरूलाई सतर्क रहन अपील गरेको छ। राष्ट्रिय विपद जोखिम न्यूनीकरण तथा व्यवस्थापन प्राधिकरणका अनुसार नदीमा पानीको बहाव बढेको छ। बहाव बढेको जानकारी दिँदै रसुवा, नुवाकोट र धादिङ जिल्लाका नदी छेउछाउका बासिन्दाहरूलाई सतर्कता अप्नाउन रसुवा जिल्ला प्रशासनले जनाएको छ। भोटे कोशी तिब्बत बाट निस्कने तीव्र गतिमा बग्ने हिमालय नदी हो। हालै आएको बाढीले रसुवा जिल्लामा ठूलो क्षति पुर्याएको छ। आगामी 9 सेप्टेम्बरमा खरसाङको मन्टिभियट खेल मैदानमा हुने भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चाको स्थापना दिवसलाई लिएर केन्द्रीय समितिको सांगठनिक सभा खरसाङको नयाँ बजारस्थित सार्वजनिक भवनमा सम्पन्न भएको छ। सभा भारतीय गोर्खा प्रजातान्त्रिक मोर्चाको केन्द्रीय संस्थापक अध्यक्ष अनित थापाको अध्यक्षतामा सम्पन्न भएको छ। यसै सभामा खरसाङ महकुमा समितिको प्रवक्ता अनुप रामुदामु र पञ्चायत समिति सदस्य एन्ड्रु हाङ सुब्बालाई केन्द्रीय समितिमा नियुक्ति गरिएको

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: আরারিয়া রাজুকর বাজারবাট, মোহাম্মদ শরীফ আরজু, মোসিন আরজু, সরফরাজ খান, ফরজানা খানম, সাহানা সবনম, সমে নাজরিন, রম্মাহি আরজু, আফজল পানওয়ালা, কোটওয়া, নারায়ণপুর, বলিয়াবাট, ওমপ্রকাশ রায়, উষা রায়, হ্যাপি রায়, অমিত রায়, বক্সার বিহারবাট সরফুদ্দিন আনসারী, আসলাম আনসারী, আক্রম আনসারী, আলতাফ আনসারী, ফাতমা খাতুন, পাকুড় ঝাড়খণ্ডবাট উত্তম কুমার ভগত, সৈতা ভগত, তাসু, কিসু, অর্ণব র সত্যম, রাজবিরাজ নেপালবাট শ্যাম কুমার হাক্কু, তারাদেবী হাক্কু, রাজন, কল্পনা, সুমনিমা, খুশবু, পূজা, রিঙ্কি র শ্রুতি, পুস্তকালয় রোড ফারবিসগঞ্জ বিহারবাট শম্ভুপ্রসাদ গুপ্ত, কুন্তি দেবী, প্রেম গুপ্ত, কৃষ্ণ গুপ্ত, নন্দকিশোর গুপ্ত, পঞ্চানন্দ যাদব, আপার সিরবারী খরসাংবাট এসএম দর্নাল, সুষমা সিং, সয়ম দর্নাল, শীলা রায় র পুষ্পা ছেত্রী, বীরতামোড় ঝাপা নেপালবাট দিনেশ রুচাল র সঞ্জিতা রুচাল, গোগাঝিল সুরাপারবাট মোহাম্মদ হুমায়ুঁ, মস্কুরা সবরম, আশুতোষ কুমার, রাজকুমার র টুনু সিং। ইয়া সবাই শ্রোতাহরুকো অনুরোধমা কার্যক্রমকো অগিলো গীত স্বীকার নহোস্। লতা মঙ্গেশকর অনি সাথীহরুকো স্বরমা সমাধি ফিল্মবাট।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: শ্রোতাহরু, আবু প্রস্তুত গানা লাগিরহেছ লোকগীত জ্যোতিবেলা লামাকো স্বরমা।

গণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যায়।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ र अब रिले गरेर सुन्नुहुँदैछौँ आकाशवाणीका समाचार। प्रतीक्षा साँझ्दै गर्नुहोला।

0: 68 भारतले नेपाललाई लगभग 68 टन राहत सामग्री गर्यो प्रदान र महिला क्रिकेटमा भारतले आज दुबईमा थाइल्यान्डसँग गर्नेछ सामना। आकाशवाणीबाट समाचार पूरा भयो।
1: মাদক মুক্ত যুব সমাজ ও নেশা মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। নেপালে হরপাবানে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768। 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে ভারতের চতুর্থ বিমান আজ কাঠমান্ডু পৌঁছেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা নেপালে জরুরি স্বাস্থ্য পরিষেবা সচল রাখতে 1,50,000 মার্কিন ডলার বরাদ্দ করেছে। মহিলাদের টি টোয়েন্টি এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত এবং উজবেকিস্তানের মধ্যে সম্পর্ক সুসংহত, কৌশলগত অংশীদারিত্ব উন্নত হয়েছে। উজবেকিস্তান সফরে সে দেশের রাষ্ট্রপতি শাভকাত মির্জিওয়েভের সঙ্গে প্রতিনিধি পর্যায়ে বৈঠকের শুরুতে শ্রী মোদী বলেন, ইউরেনিয়াম সরবরাহের লক্ষ্যে উভয় দেশের মধ্যে দীর্ঘমেয়াদী ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশ বিরল খনিজ উত্তোলনের স্থানগুলো নিয়ে আলোচনা করতেও সম্মত হয়েছে। উভয় দেশ আজ খনি, শিল্প, আয়ুর্বেদ, পর্যটন, অর্থনৈতিক, সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব, উচ্চশিক্ষা এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে দিশা নির্দেশের জন্য বিদেশমন্ত্রী পর্যায়ে সমন্বয় পর্ষদ বা কোঅর্ডিনেশন কাউন্সিল গড়ে তোলার ব্যাপারে উভয় দেশ রাজি হয়েছে।
2: हम विदेश मंत्रियों के स्तर पर कोऑर्डिनेशन काउंसिल का गठन करेंगे जो सहयोग के सभी पहलुओं को करीबी समन्वय से दिशा देगी। हम हमारे ज्वाइंट कमीशन के स्तर को सेक्रेटरी लेवल से बढ़ाते हुए मिनिस्टर लेवल पर लेकर जाएंगे। दोनों पक्ष मिलकर एक बिजनेस समिट का आयोजन करेंगे। यूरेनियम की सप्लाई के लिए दोनों पक्ष लॉन्ग टर्म व्यवस्था बनाएंगे।
1: উজবেকিস্তানের রাষ্ট্রপতি মির্জিওয়েভ বলেন, অর্থনৈতিক উন্নয়ন এবং বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে ভারত সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। আন্তর্জাতিক স্তরে নতুন দিল্লির কণ্ঠস্বর প্রভাব আরো জোরালো হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
3: I think I believe that under your leadership, India is achieving remarkable results across all sectors, maintaining high rates of economic growth and implementing major projects. India is making truly outstanding advances in digitalization, information technology, artificial intelligence, space exploration, and many other fields. New Delhi's voice and influence in global affairs have grown even stronger. As your close friends, we are of course very pleased to see all these achievements.
1: 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ বর্তমানের তুলনায় 5 গুণ বাড়িয়ে $5 বিলিয়ন উন্নীত করার লক্ষ্যমাত্রা নিয়েছে দুই দেশ। বাণিজ্য, বিনিয়োগ, পরিকাঠামো, গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ, খনিশিল্প, প্রতিরক্ষা ও নিরাপত্তা, উদ্ভাবন, কৃষি, ওষুধ শিল্প, স্বাস্থ্য, তথ্য প্রযুক্তি, UPI সহ ডিজিটাল পরিকাঠামো এবং শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে দ্বিপাক্ষিক বাণিজ্যের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পড়াশুনো ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির জন্য সেখানে যাওয়া তরুণদের সুবিধার্থে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে। হিন্দি ভাষার জন্য 100টি লাল বাহাদুর শাস্ত্রী স্কলারশিপ এবং তাশখান্দ বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যবিদ্যা বিভাগে একটি সংস্কৃত চেয়ার স্থাপনের ঘোষণা করা হয়েছে।
2: दोनों देशों के युवाओं, विशेषकर स्टूडेंट्स और प्रोफेशनल्स के बीच एक्सचेंज को बढ़ावा देना हमारी उच्च प्राथमिकता है। दोनों देशों के बीच टूरिज्म बढ़ाने के लिए आज प्रोग्राम ऑफ कोऑपरेशन पर सहमति बनी है। मुझे खुशी है कि उज्बेकिस्तान में हिंदी भाषा को प्रमोट करने के लिए आज हम स्कॉलरशिप की घोषणा करने जा रहे हैं।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর কিছুক্ষণের মধ্যেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে পৌঁছবেন। বিশকেকে তার দুদিনের সফরে প্রধানমন্ত্রী সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিও সদস্য দেশগুলোর নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, PM স্বনিধি যোজনার মাধ্যমে লক্ষ লক্ষ মহিলা স্বনির্ভর হয়ে উঠেছেন। আকাশবাণীতে আজ মন কি বাতের 137তম পর্বে তিনি বলেন, দেশজুড়ে প্রায় 35 লক্ষ মহিলা এই প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে নিজের ব্যবসার প্রসার ঘটিয়েছেন। এ প্রসঙ্গে তিনি উত্তরপ্রদেশের গাজিয়াবাদের ববিতা শর্মা এবং বেঙ্গালুরুর TS নিনগাম্মার কথা উল্লেখ করেন।
4: লাখো মাতা ও বহনকে PM স্বনিধি যোজনা সে নই তাকত মিল রহি হ্যায়। महिला सशक्तिकरण के इस पहलू की उतनी चर्चा नहीं होती जितनी होनी चाहिए। PM स्वनिधि योजना की लाभार्थियों में करीब 46% महिलाएं हैं, यानी देश भर में लगभग 35 लाख महिलाएं इस योजना से जुड़कर अपने कारोबार को आगे बढ़ा रही हैं।
1: আজকের মন কি বাতে শ্রী মোদী স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরে বলেন, কোন একটি স্থান পরিচ্ছন্ন রাখার সংকল্প

0: জায়গার পরিচিতিকেই আমূল বদলে দেয়। সম্প্রতি অমরনাথ যাত্রায় 400 মেট্রিক টনের বেশি বর্জ্য সংগ্রহ ও প্রক্রিয়াকরণ করা হয়েছে। উত্তরপ্রদেশের পাটোয়াইতে আকাশ এবং রোহন নামে দুই যুবক নদীঘাট সহ বিভিন্ন স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিয়ে দৃষ্টান্ত তৈরি করেছে।
1: স্বচ্ছতা কি এক বহুত বড়ি।

0: মেয়েদের ক্ষমতায়নে গৃহীত উদ্যোগ মিশন শক্তি স্যাটের মাধ্যমে 108টি দেশের 12,000 ছাত্রী স্যাটেলাইট প্রযুক্তি শেখার ও উদ্ভাবনের সুযোগ পাচ্ছেন।
1: আজ আমার বেটিয়ো কে স্বপ্ন কি উড়ান ধরতি সে নিকল কর অন্তরিক্ষ তক পৌঁছ রহি আর আপকো ইয়ে জানকর গর্ব হোগা কি ভারত এসে স্বপ্নে দেখনে ওয়ালি দুনিয়া কি হাজারো বেটিয়ো কো এক সাথ জোড় রহা হয় ইস প্রয়াস কা নাম হ্যায় মিশন শক্তি সেট। ইসকে মাধ্যম সে 108 দেশো কি 12,000 ছাত্রাওঁ কো স্যাটেলাইট টেকনোলজি সিখনে আর ইনোভেশন কে ক্ষেত্র মে আগে বড়নে কা অবসর মিল রহা হয়।
0: দেশজুড়ে উন্নত ভারতের জন্য নেশামুক্ত যুব সমাজ অভিযান গতি লাভ করেছে বলে শ্রী মোদী জানান। মাদকমুক্ত যুব সমাজ ও নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে এই অভিযানে বহু মানুষ বিশেষ করে তরুণরা বিপুল সংখ্যায় সামিল হচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, আগামী 3রা সেপ্টেম্বর কিংবদন্তী মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপিত হবে। উৎসবের মৌসুমে আরও একবার দেশে তৈরি পণ্য ব্যবহারের কথা স্মরণ করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভোকাল ফর লোকালের দৃষ্টিভঙ্গি স্থানীয় পণ্যের বাজারকে প্রসারিত করে। আজকে স্পটলাইটে শুনবেন প্রধানমন্ত্রীর মন কি বাত নিয়ে বিশেষ অনুষ্ঠান। আমরা কথা বলেছি বিভিন্ন মানুষের সঙ্গে তাদের মতামত জানতে। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও এটি পাওয়া যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। নেপালে হরপাপানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 768, 2,500-এর বেশি মানুষ এখনও নিখোঁজ। বিপর্যয়ের পঞ্চম দিনে আজও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। ক্ষতিগ্রস্ত 8টি জেলা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে। নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্যোগ কবলিত জেলাগুলি থেকে 227 জন বিদেশি সহ 8,186 জনকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার বিপর্যয়ের পর এ পর্যন্ত 149 জন ভারতীয় নাগরিককে উদ্ধার করা হয়েছে। সমাজ মাধ্যমে জয়সওয়াল জানান, আগে যাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছিল না এমন প্রায় 50 জন ভারতীয় নাগরিকের সঙ্গে পুনরায় যোগাযোগ স্থাপন করা হয়েছে। নেপাল সীমান্তের কাছে তিব্বতে হরপাপানের মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। চীনা কর্মকর্তাদের তথ্য অনুযায়ী বেশ কয়েকজন ভারতীয় সহ 546 জন এখনও নিখোঁজ। এদিকে বন্যা বিধ্বস্ত নেপালে ভারত 68.5 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। একই সঙ্গে উদ্ধার কাজে সহায়তার জন্য কারিগরি দল, ফরেন্সিক বিশেষজ্ঞ এবং প্রয়োজনীয় সরঞ্জামও পাঠানো হয়েছে। বিদেশ মন্ত্রক সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছে, 11 টন ত্রাণ সামগ্রী নিয়ে চতুর্থ বিমানটি আজই ভারত থেকে নেপাল পৌঁছেছে। হরপাপানে বিধ্বস্ত নেপালে স্বাস্থ্য পরিষেবায় জরুরি সহায়তার লক্ষ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু তাদের দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক তহবিল থেকে $150,000 বরাদ্দ করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া আঞ্চলিক কার্যালয়ের ভারপ্রাপ্ত আধিকারিক ডক্টর নীলেশ বুদ্ধা জানিয়েছেন, এই জরুরি তহবিল তাৎক্ষণিক কার্যক্রমের অগ্রাধিকারমূলক বিষয়গুলিতে সহায়তা করবে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। ভারত ও উজবেকিস্তান খনি, আয়ুর্বেদ, পর্যটন, উচ্চশিক্ষা, ওষুধ, তথ্য প্রযুক্তি এবং পরিবেশ সহ বিভিন্ন ক্ষেত্রে 11টি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পিএম স্বনিধি যোজনা দেশের লক্ষ লক্ষ মহিলাকে স্বনির্ভর করে তুলেছে। মহিলাদের টি-20 এশিয়া কাপ ক্রিকেটে ভারত আজ থাইল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: জনগণনার প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অর্থাৎ আপনার বাড়ির গণনা হবে। আসুন আপনাদের অংশগ্রহণের দ্বারা এটিকে সফল করি আর বিকশিত ভারত 2047 এর দিকে আরো এক ধাপ এগিয়ে যাই।
1: अब सुन्नुहोस् यो भुटानी गीत।